0: তো সেই প্রথম প্রেম, সেই প্রথম প্রেমের কথা তো বলাই যায় না, তাই না? বলার কথা তো প্রশ্নই ওঠে না, সেই প্রেমের কথাই বলেছে। এবং সেই একই কথা যেটা হচ্ছে আশা, ইসলাম আশা। উনি অবশ্য তার সেই প্রেমিকার সাথে ছিল গত সপ্তাহে, কাজে আমার সাথে তেমন একটা আলোচনা করেনি, কাজেই তাকেও আমরা কিন্তু পাইনি গত সপ্তাহে। পেয়েছিলাম কিছুটা, কিন্তু তার সেই প্রেমিকার সাথে ব্যস্ত থাকার জন্য আমাদের সাথে আলোচনা করেনি। তবে চলে যাচ্ছে হাসমুর হোসেন, ভালো আছেন তো আপনি? আমার কিছু ঠান্ডা লেগেছে, হয়তো বুঝতে আমার কথা বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে, তখন বলেছে না আপনার কথা ভালোই বুঝে যাচ্ছে এবং আরো রোমান্টিক লাগছে। তার মানে হয়তো আমি এই আমার এই গলা ব্যথা নিয়ে যদি রাতে প্রোগ্রাম করতাম তাহলে রোমান্টিক রোমান্টিকই হয়তো হয়ে যেতাম আর কি। এরপরে যখন প্রোগ্রাম করবো তখন ওই ঠান্ডা লাগিয়েই প্রোগ্রাম করবো, যখন রোমান্টিক হয়ে যাব। তা আপনাদের ওখানে কিরকম ওয়েদারটা, কিরকম সেটা বলুন দেখি।
1: ওয়েদারটা ভালো না, বৃষ্টি হচ্ছে, আবার রোদ একটু দেখা যাচ্ছে, একটু রোদ উকি দিচ্ছে, আবার বৃষ্টিও হচ্ছে, এইরকম ওয়েদার।
0: কাজেই এটা এটা সাধারণত হয়ে থাকে আজকাল, এবং সেপ্টেম্বরের মাঝামাঝি চলে গিয়েছে, অক্টোবর নভেম্বর, তারপরেই তো আমাদের ঠান্ডার ঠান্ডা ঠান্ডা স্নো থেকে আরম্ভ করে সবকিছুই শুরু হবে, তাই না? এবং
1: অলরেডি ঠান্ডা শুরু হয়ে গিয়েছে আমাদের এখানে।
0: প্রিপারেশন কি নিলেন এই ঠান্ডার জগতে? বাড়ি মুভ করেছেন এখন পর্যন্ত? না, এখনো করেনি।
1: না না না
0: ভাইয়া,
1: এখনো করিনি, এখনো প্যাকিং ট্যাকিং চলছে। তারপরে আমার ছেলেটা দুবেলা করে স্কুল, ওদের অ্যাক্টিভিটিস, এই সব কিছু নিয়ে আসলে তো সময় পাওয়া যায় না, তো যে এই কারণে পরামর্শটা হয়তো ওইভাবেই যাবে আর কি।
0: এখানে যে এই বছরই কি যাওয়ার প্ল্যান রয়েছে না আগামী বছরে আপনার প্ল্যান, মানে এই বছর তো মাত্র আর দু মাস বাকি রয়েছে, তারপরেই তো বছর শেষ হয়ে যাবে।
1: সেপ্টেম্বর আমরা নেক্সট মান্থই শিফট করব, নেক্সট মান্থই শিফট করছি।
0: গুড, মানে শিফট করলে তখন তো আরেকটা একটা বিরাট একটা ঝামেলা হবে, ওখানে সবকিছু গুছিয়ে নেওয়া বা কোনো কিছু করা আর কি। বলুন আপনার চ্যানেল কিরকম চলছে, আর কিছু আমি পিকচার দেখেছি, জানি না আপনি লাইভ করেছেন কিনা, আমার সুযোগ হয়নি তেমন একটা দেখার কোনো।
1: না না না ভাইয়া, অ্যাকচুয়ালি ওভাবে তো আমি দিচ্ছি, দেখা গেছে উইকে একটা দিচ্ছি যেখানে আমি উইকে তিনটা চারটা বা দুইটা মিনিমাম দিতে চাচ্ছিলাম, বাট ওভাবে দিয়া মানে পসিবল হচ্ছে না। আর ওই যে বলেছিলাম ভাইয়া, বেশ কিছু ভিডিও ডিলিট হয়ে গিয়েছিল, যার কারণে অ্যাকচুয়ালি সময় লাগে তো একটা ভিডিও সবকিছু রান্না ম্যানেজ করে, তারপরে হচ্ছে ইনগ্রিডিয়েন্টস গুলো সব গুছিয়ে সেট আপ করা, একটু টাফ হয়ে যায়। আর এই যে পুরো দস্তুর স্কুল চলছে, এই কারণে ভাইয়া আসলে ওভাবে সময় করতে পারছি না।
0: চলে যায় সেই স্কুলের কথা নিয়ে আর কি। স্কুলে যখন বাচ্চারা যাচ্ছে, ওখানে কি রকমের আইন করেছে আপনাদের দেশে, যেটা হচ্ছে স্কুলের যাওয়ার ফ্যাসিলিটি কিরকম করেছে, এবং বাচ্চাদের বা বড়দের কি ধরনের আইনগত ভাবে ব্যবস্থা ওরা নিয়েছে সরকার ওখানকার স্কুলগুলিতে?
1: আচ্ছা, এখানে এখন যেটা করছে সেটা হচ্ছে আমাদের এখানে মানে রুহান তো হচ্ছে তো মানে আন্ডার সিক্স যারা আছে তাদেরকে হচ্ছে মাস্ক পরা লাগে না, পরলে ভালো। আর ইলেভেন থেকে হচ্ছে এটা বাধ্যতামূলক করেছে ইলেভেন ইয়ার্স থেকে, তো আর বড়দের জন্য হচ্ছে আপনার মাস্ক পরতেই হবে প্যারেন্টসদেরকে, আর প্যারেন্টসদের মধ্যে একজনই যেতে পারবে, হয় বাবা নইলে মা, তো যে কোনো একজন যাবে। আর হচ্ছে জাস্ট এন্ট্রি হবে হচ্ছে আপনার গেটের থেকে, টিচার ওখানেই থাকে, ওখানেই ওয়েলকাম করে প্রত্যেকটা স্টুডেন্টকে, ওনারা ওখান থেকেই মানে ওয়েলকাম করে নিয়ে যাচ্ছেন ক্লাসরুম পর্যন্ত, আমরা খুব একটা ভিতরে ঢুকছি না। হ্যাঁ, যদি প্যারেন্টস মিটিং থাকছে যখন বা জাস্ট এরকম যখন কোনো ইয়ে থাকছে তখন হচ্ছে আমরা ভেতরে যাচ্ছি, একজন একজন ভেতরে যাচ্ছি, স্যানিটাইজার থাকছে একদম এন্ট্রিতে আপনার, আর হচ্ছে মাস্ক হচ্ছে এটা বাধ্যতামূলক পরতেই হবে, এই আর কি ভাইয়া।
0: ফ্যান্টাস্টিক, মানে অ্যাট লিস্ট ওখানে ওখানে কি আপনাদের সেই বাচ্চাদের স্কুলে দিচ্ছেন, মন থেকে আপনাদের সেই সাহস, সেটাই আমি বলতে চাচ্ছি। আসতেছে প্যারেন্টসরা অনেকে দ্বিধাবোধ করতো এর আগে, আপনার কাছে মনটা কিরকম?
1: কারণ এটা আমি গত পরশুদিন দেখলাম WHO-র একটা আপনার ওরা ইয়ে করেছে যে হোল ওয়ার্ল্ডে ম্যাক্সিমাম বাচ্চারাই মানে হাফই বলতে পারেন এখনো পর্যন্ত স্কুলে এন্ট্রি করছে না। যার কারণ হচ্ছে প্যারেন্টসরা কনফিউজ, যাবে কি যাবে না, দিবে কি দিবে না। আমি নিজেও কনফিউজ, ইভেন দো আমি আমার বাচ্চার স্টুডেন্ট মানে ওদের যে টিচার ওকেও বলেছি, তারপরে টিচারদের সাথে যে ওরা ওখানে যারা সোশ্যাল থাকে তাদেরকেও বলেছি যে দেখ আমি নিজেও মানে আমি ওরকম কনফিডেন্স না যে আমি মানে স্কুলে বাচ্চাকে পাঠাবো, তারপরেও এখন দিতে হবে। কারণ না দিতে দিতে অ্যাকচুয়ালি বাচ্চাদের তখন একটা অভ্যাস নষ্ট হয়ে যাচ্ছে, ওরা অ্যাক্টিভিটিস এ তখন ইয়ে করতে চাচ্ছে না, পার্টিসিপেট করতে চাচ্ছে না কোনো কিছুতে। কারণ স্বাভাবিক ভাবে বাসাতে যতই অনলাইন, ওদের জন্য তো আর অনলাইনে ওভাবে কোনো ক্লাস নাই, পসিবল না তাদের জন্য। যারা একটু বড় আছে তাদের জন্য সম্ভব হচ্ছে, বাট রুহান বা এতে ছোট যারা আছে এরা তো এখনো ওখানে কিছু বুঝে না অনলাইনে কিভাবে কি ক্লাস করাবে বা কিছু, তো যার কারণে ওরা বলছে দিচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে ভাইয়া একটু মনের মধ্যে শঙ্কা থেকে যাচ্ছে। তবে ফ্রান্সে বেশ কিছু জায়গাতে যেগুলো এখন খুব বেশি মানে মারাত্মকের মতোই ছড়িয়ে পড়েছে সেসব এরিয়াতে হচ্ছে স্কুলে আপনার এটা হচ্ছে যার যার এরিয়া অনুযায়ী যেসব এরিয়াতে আপনার প্রবলেম আছে বেশি বা আপনার ইনফেক্টেড পিপল বেশি বেড়ে যাচ্ছে সেসব এরিয়াতে যারা করছে যেটা করছে সেটা হচ্ছে স্কুল ওরা বন্ধ করছে, কাইন্ড অফ লকডাউন, ঠিক আছে। কিন্তু এটা হোল ফ্রান্সে না, কিছু কিছু এরিয়াতে যেগুলো ধরেন ওরা এরিয়া ইয়ে করেছে আপনার চিহ্নিত করছে হচ্ছে আপনার রেড জোন, অরেঞ্জ জোন, গ্রিন জোন এভাবে, তো স্টেপ বাই স্টেপ ওরা ওই জিনিসটা ফলো করছে। যেমন আমরা এখনো গ্রিন জোনে আছি, যার কারণে আমাদের এখানে স্কুল কলেজ আদার্স অফিস টফিস সব নর্মালি যেভাবে চলছিল আগে সেভাবে চলছে।
0: যেখানে যেখানে সবকিছু খোলা এবং অনেক সিটিতেও লকডাউন করার চেষ্টা করছে অনেকে, এখানকার নর্থ ইউকে এর বিভিন্ন শহরগুলিতে ওই 15-16 দিন বা কারফিউ করছে আপনার রাত 10টা বা 12টার পরে, এবং তারা ধারণা করছে যে ইয়াঙ্গার জেনারেশন যারা রয়েছে তারাই এই ইলনেসটা যারা বড় রয়েছে তাদেরকে ছড়িয়ে দেবে আর কি। তাদের তো তেমন একটা সমস্যা নেই, কাজে বড় যারা রয়েছে যারা যাদের এই অসুবিধা হওয়ার কথা তাদেরকেই ছড়িয়ে দেবে, এই চিন্তা ভাবনাই করছে আর কি তারা। এবং ফ্রান্সে আমি দেখেছি নিউজে খুব হঠাৎ করে বেড়ে যাচ্ছে আর কি।
1: কারণ হচ্ছে আমরা সবাই জানি আমরা একটা প্যান্ডেমিকের মধ্যে আছি, এই টাইমটাতে আমরা যদি ওইভাবে মুভ না করি বা একটু অ্যালার্ট থাকি তাহলে কিন্তু জিনিসটা এত বাড়তো না। আমরা মানে দেখা গেছে যে এখানে ম্যাক্সিমামই ভ্যাকেশনে চলে গিয়েছে 2 মাস 3 মাস, হ্যাঁ ঠিক আছে আমরা সবাই বোর, কিন্তু দেশেই ঘুরো বা ওরকম কিছু কিছু জিনিস তো মানে ওভাবে মেনটেন করা উচিত ছিল, যার কারণে এটা এত মানে দ্রুত আকারে স্প্রেড করছে। কারণ মানুষ এটা ভাই মানে নিয়ম ঠিক আছে মানে মানা যেটা না সেটা ওভাবে কেউ মেনে চলছে না ভাইয়া, জাস্ট ওই যতটুকু না করলে না এই এর মধ্যে নিশ্চয়ই আমি তো কখনোই আমি সাহস করবো না এখান থেকে আমি অন্য কোথাও কোনো কান্ট্রিতে আমি ঘুরতে যাওয়া বা কিছু, কারণ এখন সেই সময়টা না। আমি যদি এখন না যাই আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি যদি একটা কোনো প্রবলেমে পড়ে যাই বা আমার কারণে যদি কেউ একজন প্রবলেমে পড়ে যায় তার মারাত্মক ক্ষতি হতে পারে, এটা আমাদের বোঝা উচিত, এটা আমরা আসলে সবাই বুঝতেছি না, এটাই হচ্ছে প্রবলেম ভাইয়া।
0: ওইটাই আর কি, ওইটা বোঝাবার জন্যই সরকার অনেক রকমের অনেক কিছু করে যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে না ইয়াঙ্গার জেনারেশন যারা রয়েছে তারা তেমন একটা বোঝার ক্ষমতা অবশ্যই রয়েছে কিন্তু বুঝতে চাচ্ছে না হয়তো।
1: এটা কথা হচ্ছে কি ভাইয়া আমরা তো ইয়াং আমাদের কিছু হবে না, তো তারা যে ইনফেক্টেড হয়েছে আরো একজনকে ইনফেক্টেড করছে সেটা কিন্তু তারা বুঝতে পারছে না, বা সেটা তাদের কাছে ওরকম কোন ইম্পর্টেন্স ওদের কাছে নাই, কিন্তু আমি জানি না এটা কেন। এটা আসলে এই যে এখন একটা পুরা যেমন হোল ফ্রান্সে যেখানে কোথায় 300-400 ছিল, হ্যাঁ হাইয়েস্ট গেলে এরকম থাকতো, সেখানে এখন 10,000 মানে ক্রস করে ফেলেছে, এটা তো মানে খুবই ভয়ের কথা। যখন আমরা একদম সিরিয়াস কন্ডিশনে ছিলাম তখনও মনে হয় না এভাবে ওভারঅল সবকিছুর মধ্যে দিয়ে গিয়েছে মানে এতটা বেড়েছে।
0: হয়তো বা কিছুটা ফ্যাসিলিটি এখন রয়েছে, যে আমরা এর আগে তো ধরুন সব দেশেই প্যানিক হয়ে গিয়েছিল, কিন্তু তারা কিছুটা হয়তো ওই হাসপাতাল থেকে আরম্ভ করে অন্যান্য জায়গায় ফ্যাসিলিটির ব্যবস্থা করেছে, কিন্তু করলেও এই যেভাবে বেড়ে যাচ্ছে হয়তো দু এক সপ্তাহের ভিতরে হয়তো আরো আমরা সেই ডেথ যে রয়েছে সেটার সংখ্যাটা আরো বেশি দেখতে পাবো।
1: আমি ইনফেক্টেড হলাম, আল্লাহ আমার কারণে অন্য কেউ একজন, আমি বেঁচে গেলাম কিন্তু আমার কারণে অন্য কেউ একজন ইনফেক্টেড হয়ে মারা গেলেন, আমি বুঝলাম না বা আমি জানলাম না, কিন্তু এটা আমি না জেনেও যে একটা আমি মানে ক্ষতি করে ফেললাম কারো, সেটাও কিন্তু একটা ব্যাপার। এই জিনিসটা অ্যাকচুয়ালি মাথার মানুষের আসছে না। আর বর্ডার গুলো ওপেন থাকার কারণে ভাইয়া র্যান্ডমলি যেখানে খুশি সেখানে চলে যাচ্ছে, কারণ আমি জানি না যে অ্যাকচুয়ালি কোন কোন এরিয়াতে ইনফেক্টেড পিপল আছে বা কতটা ইনফেক্টেড। আমি ফ্রান্সের সম্পর্কে বেটার একটা মোটামুটি একটা আইডিয়া আপনাকে দিতে পারবো, বাট আমি ইউকে সম্পর্কে কিন্তু আমি ওভাবে জানবো না যে উপরে চলে গেলাম ঢুকে পড়লাম দেখা গেল আমি ওখান থেকে ইনফেক্টেড হয়ে আসলাম বা আমার এখান থেকে কেউ একজন ইনফেক্টেড হয়ে চলে গেল ওখানে বা ইটালিতে। তো অ্যাকচুয়ালি ভাই এই ব্যাপারগুলো না অ্যাকচুয়ালি মানছে না, আর এই বর্ডার ওপেনে থাকার কারণে মানুষ এটার মানে কি বলবো
0: সংখ্যা যেটা বেড়ে যাচ্ছে যে ইয়ঙ্গার জেনারেশন দেরকে আমরা দোষ দিচ্ছি, কিন্তু ইয়ঙ্গার জেনারেশন বাদেও আমি দেখেছি যারা আমরা বয়স্ক লোক যারা রয়েছে তারাও কিন্তু বেশ ঘোরাফেরা করছে, মনে হচ্ছে একটা ফুর্তি করছে।
1: ঠিক বলছেন ভাইয়া,
0: এবং এটা একটা এটা আমি আমি অনেক দেখেছি, আমি ফেসবুক থেকে আরম্ভ করে সব জায়গায় আমি দেখেছি এই জিনিসটা বেশ ধরতে গেলে মজা করছে, জানি না তারা অরিজিনালি মজা করছে কিনা, কিন্তু ফেসবুকের সব ডিটেলস গুলি দেখে মনে হচ্ছে তারা বেশ এনজয় করছে বা মজা করছে আর কি, কিন্তু এটা তো করা উচিত না, এবং তারাই হয়তো তাদের ছেলে মেয়েদেরকে বলা উচিত যে না এটা করা উচিত না, কিন্তু তারাই করছে,
1: নিজেদের মধ্যে। ঠিক আছে, কারণ দেখা গেছে কি যে শুধু ইয়াংগার জেনারেশন না ভাইয়া, ওরা যে ওরা কোথায় যাবে, হয়তো বাইরে যাচ্ছে বা কিছু ঘোরাফেরা করছে, কিন্তু বড়রাও তো যাচ্ছে, এজন্যই তো যাচ্ছে, র্যান্ডমলি ঘোরাফেরা করছে, না আমার ভাল লাগে না আমি ইসে যাব, আমি পাবে যাচ্ছি, আমি বারে যাচ্ছি, আমি শপিং এ চলে যাচ্ছি। হ্যাঁ, ওদের জন্য তো কিছু কিছু নিয়ম কানুন মেনটেন করার জন্য ওদের মানে খুব স্ট্রিক্টলি ফলো করতে বলা হচ্ছে, কিন্তু সবাই এটা করছে না। ইভেন দো ফ্রান্সে বেশ কিছু এরিয়াতে এমনও সিস্টেম করেছে যে যারা বয়স্ক আছে তাদের শপিং এ যাওয়া দরকার নাই, তাদের জন্য স্পেশাল কোড ইউজ করা হচ্ছে, তারা জাস্ট অনলাইনে অর্ডার করবে এবং ফার্স্ট অর্ডার তারা হচ্ছে যে ফার্স্ট প্রায়োরিটিতে আছে, কিন্তু ভাইয়া তারা মানছে না, একদম সোজা চলে যাচ্ছে শপিং এ। এখন ওখানে কি করবে ভাইয়া, বলা হচ্ছে আপনার ডিসইনফেক্টেডের জন্য এন্ট্রিতেই ওখানে ইউজ দিয়ে রেখেছে আপনার কি বলে হ্যান্ড স্যানিটাইজার, কেউ ইউজ করে না ভাইয়া, বের হচ্ছে তখন একবার ইউজ করো, কেউ ইউজ করে না, হয়তো মানে কেউ ইউজ করছে কেউ ইউজ করছে না, কিন্তু ম্যাক্সিমাম যেটা দেখা যাচ্ছে ইউজ করে না, আবার এটা ইউজ করব নিয়ে আবার হাতে মানে ঘুরছি, কিন্তু কতজন ইউজ করছি মনে থাকছে না, এটা টাচ করছি ওটা টাচ করছি,
0: যখন চিন্তা ভাবনাটা ছিল সেই চিন্তা ভাবনাটা কিন্তু এখন আর নেই, যদিও বা অনেক অবশ্য ফেড আপ হয়ে গিয়েছে, তাই না, যে এত দিন আমরা কি করব, যেটা হবে হবেই, সেদিক দিয়েও হয়তো অনেকে চিন্তা করছে আর কি। যাই হোক, খুব খুশি হলাম আপনার সাথে আলোচনা করে, এবং হয়তো আগামী সপ্তাহে আমরা আরো শুনবো, জানি না পরিস্থিতি কি অবস্থা হবে, হয়তো আরো কিছু আপনাদের কাছ থেকে জানতে পারবো, আপনাদের ফ্রান্সের খবর খবর অবশ্যই আপনার কাছ থেকেই জানবো। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
1: আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন।
0: ডেফিনেটলি, এবং আপনার ওই একই কথা আপনাদের সবাইকেই জানাচ্ছি যে ভালো থাকবেন, সেটাই হলো

0: Bradford's number one Asian community radio, Bradford Asian Radio. On 1413 AM, DAB Plus, mobile app, and online at bradfordasianradio.co.uk. This is Bradford Asian Radio.
1: And the winner is...
2: And the winner is...
3: And the winner is...
1: Your business being heard on the radio.
4: Become a real winner by advertising your products and services with a memorable campaign here on Bradford Asian Radio. Radio advertising's ear-catching, affordable and effective. It's the ideal way to get your business noticed. So find out more today. For details, click on bradfordasianradio.co.uk or call 01274 306677.
5: Send money worldwide with Western Union. Send money your way to bank accounts, mobile wallets or for a cash pickup. Visit participating post offices, Eurochange and other retail partner locations. Prefer to send money online? Enjoy zero transfer fee on your first online transfer to a bank account or mobile wallet. Western Union makes money from currency exchange. Additional third-party charges may apply. Western Union Payment Services GB Limited, a UK company authorised by the UK Financial Conduct Authority.
6: उफ, इतनी प्यारी प्यारी खिड़कियाँ और दरवाजे, क्या ही चॉइस है आपका।
7: ये चॉइस हमारा नहीं, ये तो कमाल है, फर्स्ट चॉइस विंडोज यॉर्कशायर का,
6: जो कि पायदार, मजबूत, खूबसूरत डबल एंट्रेपल ग्लेज विंडोज एंड डोर्स के अलावा कंपोजिट डोर से आपके घरों को चार चांद लगाते हैं
7: और प्रॉपर्टी वैल्यू बढ़ाते हैं।
6: फर्स्ट चॉइस
7: 106 लिस्टर हिल्स ब्रैडफोर्ड BD71JL।
6: घरों की खूबसूरती और हिफाजत बढ़ाइए, आज ही फर्स्ट चॉइस का नंबर मिलाइए
7: 01274317644।
8: फॉर क्वालिटी, वैल्यू, स्टाइल एंड सिक्योरिटी, योर नंबर वन चॉइस, फर्स्ट चॉइस विंडोज यॉर्कशायर।
9: अरे सुनते हैं, अगली बार खाने का एहतमाम ऐसा करना है कि वाह वाह ही हो जाए।
7: ऐसा उम्दा, लजीज और मजेदार खाना तो ब्रैडफोर्ड में सिर्फ अवार्ड याफ्ता मंगला केटरिंग वाले ही बनाते हैं।
9: मंगनी, सालगिरह, शादी ब्याह या किसी भी मौका के लिए ऐसे खाने के खाना खाने वाला पूछे कि खाना कहां से बनवाया है,
7: और खुशबू, लज्जत और जायका खुद गए कि मंगला केटरिंग से आया है।
9: मंगला केटरिंग, 77 अथिंगटन स्ट्रीट, ब्रैडफोर्ड, BD8 ATY।
7: टेलीफोन 01274731555। मंगला केटरिंग सर्विसेज .uk। दुल्हन वो जो पिया मन भाए,
9: जेवर वो जो पाकिस्तान ज्वेलर से आए,
7: नित नए डिजाइन के सेट, चूड़ियां, कंगन, कांटे,
9: बालियां, अंगूठियां और हार,
7: जो दुल्हन करे सिंगार,
9: आज ही मामू काके की दुकान,
7: खालिस सोने की पहचान,
9: पाकिस्तान ज्वेलर्स से शरीफ लाइए
7: और दुल्हन के चर्चे घर घर पहुंचाइए।
9: आपकी शान
7: हमारी आन,
9: क्वालिटी की पहचान,
7: पाकिस्तान ज्वेलर्स, 1 Duckworth Lane, ब्रैडफोर्ड, BD95ER, 01274491442।
9: पाकिस्तान ज्वेलर्स। ना ही बच्चों का कोई सेफ मुस्तकबिल, ना हमारा, कब तक ऐसे ही करेंगे गुजारा।
7: अरे सेफ राइडर जाएंगे, ड्राइविंग इंस्ट्रक्टर बनके खूब पैसे कमाएंगे, बच्चों को ड्राइविंग भी सिखाएंगे।
9: बस, ट्रक, फोकलिफ्ट, टैक्सी लाइसेंस, हम हैं आपको सब कुछ सिखाने को तैयार।
7: 30 साल ब्रैडफोर्ड का सबसे बड़ा पुराना और काबिल एतमाद नाम सेफ राइडर।
9: DSA ऑडिट अप्रूव्ड इंस्ट्रक्टर्स, ऑटोमेटिक एंड मैनुअल कार्स, ऑनलाइन थ्योरी क्लासेस की सहूलत, आज ही विजिट कीजिए
7: 33 Wetley Lane, ब्रैडफोर्ड, 01274201679।
9: saferaider.co.uk।
10: रवायती खानों से हटकर आज किसी नई जगह जाने को जी चाह रहा है,
7: तो खुलकर क्यों नहीं कहती कि आज पल्स जाने का इरादा है।
10: जी हाँ, पल्स, जहाँ फिश एंड चिप्स, बर्गर्स, फुल इंग्लिश ब्रेकफास्ट, फ्रेश केक्स एंड मैक्रूम्स,
7: और इसके साथ साथ खूबसूरत माहौल में लाइव पियानो से लुत्फ उठाइए, आज ही तशरीफ लाइए। ओपन 7 डेज, पल्स, सी रूम, 46 रूली एवेन्यू, ब्रैडफोर्ड, BD6 1DA, फोन 01274306567, बिहाइंड शेल पेट्रोल स्टेशन।
0: ब्रैडफोर्ड एशियन रेडियो, our voice, your choice. Bradford Asian Radio. Call the studio now. 01274 306677.
11: আমি সাথে আমি আলোচনা করেছিলাম গত সপ্তাহে, তখন তাদের তারা ক্লিয়ার ভাবে বলে দিয়েছিল যে সরকার একেবারে ঘোষণা দেওয়া হয়েছে যে না, তোমরা কাজে চলে যাও। মানে কাজে যখন চলে যায় সরকারের কাছ থেকে দেওয়া হচ্ছে, তাদের কাছ থেকে তো এমনিও কোনো সুযোগ সুবিধা পেতেন না, তাই না? কাজে তাদের কথা অনুযায়ী যখন বলছে যে তোমরা কাজে যাও, আপনারা কতজন লোকরা কাজ, ওটা তার তাদের কথা শুনছেন?
12: সরকার যেহেতু বলেছে যে এটা কোনো প্রবলেম না, সে তো কাজে যাচ্ছে, শুধুমাত্র স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এটাই বন্ধ আছে, তাছাড়া সবই খোলা।
11: যেমন আমি ঢাকার শহরের কিছুটা ঘটনা বলে আমি দেখেছি সোশ্যাল মিডিয়া থেকেও, যে সেই মানে চলাফেরা থেকে আরম্ভ করে সেই জাম যেটা রয়েছে ওই একই অবস্থা, সেই পরিবর্তন তো আমরা একটি নেই তাই না? কাজেই
12: এখন মাস্ক পরাটাও মনে হয় যেন ছেড়ে দিয়েছে সবাই, এখন মনে হচ্ছে যেন এটা স্বাভাবিক একটা ব্যাপার, হাতে আছে মাস্ক অথবা গলায় ঝুলছে,
11: সেটাই হয়তো মুখে আবার মুখের কাছে রাখতে পারেন, কিন্তু ছেলেদের তো মাস্কটা পরা উচিতই তাই না? এবং জানি না আশা ইসলাম, আশা আপনি আপনি কি সাধারণত মাস্ক পরেন না পরেন না? এখন তো আপনারা কোনো ছায়াছবি দেখতে পারেন না তাই না? ছায়াছবি দেখাটা বন্ধ হয়ে গেছে, আপনি তো ছায়াছবি দেখার জন্য পাগল থাকতেন, তবে এখন কি করছেন, এখনো কি যাচ্ছেন ছায়াছবি দেখার, বা ওখানে সেই সিনেমা হলগুলি খোলা রয়েছে?
12: না শুধু এখন সব বন্ধ হয়ে গেছে, আর আমরা তো আজ 5-6 মাস ধরে বেরি হই না, জাস্ট একদিন দুই দিন হঠাৎ মানে বাচ্চাদের নিয়ে হয়তো ঘুরতে যাওয়া হয়, তাও কি রেস্টুরেন্টে যাই, ওখান থেকে হয়তো কিছু খেয়ে বাসায় চলে আসি।
11: বাসায় আপনি ভালো রান্না করতে পারেন না তাই আপনার বাধ্য হয়ে রেস্টুরেন্টে যেতে হয় তাই না? আমার মনে আছে ফাতেমা আপনি যেটা বলেছিলেন, কারণ আমার বেশ স্মরণ শক্তি বেশ ভালো রয়েছে আল্লাহর রহমতে, যেটা হচ্ছে আপনি জোর করে বলেছেন যারা বাইরে যায় তারা হলো পাগল, আর বাইরে তো আমরা যাই না, এবং পাড়াপড়শি যারা রয়েছে পাশাপাশি যারা রয়েছে তাদেরকেও আমি বারণ করে থাকি তাই না? সেই কথাটাই বলেছিলেন, কিন্তু আপনি বাইরে যান মাঝে মধ্যে
12: খুবই কম, সেটা খুবই কম, এবং সেটা বাইরে মানে কি বলবো, একদম যেখানে কেউ থাকে টাকে না, একদম গ্রামের দিকে একদম নিরিবিলি জায়গা, জাস্ট ঘুরতেই যাওয়া বাচ্চাকে নিয়ে, জাস্ট ঘুরতে যাওয়া, এবং ওখানে যেন মাস্ক পরতে না হয় ওরকম জায়গা যাওয়া।
11: নরমালি আমরা বাইরে যাই না, কিন্তু আমি রেস্টুরেন্টে যেতে হচ্ছে খাওয়ার জন্য, খাওয়া তো বাসায় করতে পারেন তাই না? কিন্তু তখন অজুহাত করছেন না, আমার ছেলে চাচ্ছে খেতে বাইরে, কাজে বাধ্য হয়ে যেতে হচ্ছে, সেটা কি ঠিক?
12: এটা ঠিক, কারণ অনেক সময় বাসায় খাবার খেতে খেতে বাচ্চাদের ভালো লাগে না, একটু বাইরে যেতে চায়, আর 5-6 মাস ধরে স্কুল নাই ওদের, সারাদিন ঘরের মধ্যে, আমার ছেলে তো 6-7 মাস হলে ঘর থেকে বের হয় না, এমনকি বাইরে উঠানে পর্যন্ত সে সাইকেল পর্যন্ত চালায় না, মানে সে এত বোরিং হয়ে গেছে, গেমস একটু লেখাপড়া করে অনলাইনে, তারপর ওর বাবা আসতে বলে যে বাড়ি নিয়ে যাও, তাও খুব কম, মানে কতদিন ধরে বাইরে যায় না, খায় না, ঘুরতে, পরে ওকে নিয়ে যেতে হয়, মানে বললাম না মাসে হয়তো বা একবার এরকম।
11: আমি আমি কিন্তু এটা নিয়ে মজা করছি, ঠাট্টা করছি, আপনারা কিছু মাইন্ড করবেন না, কিন্তু এই জিনিসগুলি অবশ্যই আমাদের কেয়ারফুল থাকতে হবে, সেটাই বলছি। এই যে আমি কিছুক্ষণ আগে হাসমুল হোসেন, উনি ফ্রান্সে রয়েছেন, ইউকেতে ফেরদৌসি, ওনার সাথে কিছুদিন কিছুক্ষণ আগে আলোচনা করলাম, ওই একই জিনিস আমরা একেবারে ভুলে গিয়েছি যে আচ্ছা সবকিছু ক্লিয়ার হয়ে গিয়েছে, কিন্তু আবার নতুন করে শুরু হয়েছে, ইউকেতেও শুরু হয়েছে এবং তাছাড়া ফ্রান্সেও শুরু হয়েছে, এবং এর আগে যেরকম ছিল তার থেকে ডাবল রোগী হসপিটালে যাচ্ছে এখন, এবং সেই যে মরা বাচ্চাদের চিন্তা ভাবনা হয়তো 2 সপ্তাহ পরে আমরা আরো বুঝবো, কিন্তু যেভাবে বেড়ে যাচ্ছে সেটা আর একটা চিন্তা ভাবনা। সেই জন্যই আমি বলছি যে যেমন বাংলাদেশে যে ঠিক আছে যেটা হবে তো হবেই, আর আমাদের তো যেতেই হবে, এবং বাংলাদেশের যে পপুলেশন যেটা রয়েছে তারা বাধ্য হয়ে কাজ করতে হচ্ছে, বাধ্য হয়ে তাদের বাইরে যেতে হচ্ছে, আপনিও যাচ্ছেন এবং ফাতেমা তামান্নাও যাচ্ছে, বাধ্য হয়ে যেতে হচ্ছে, কিন্তু বাধ্য হয়ে যাওয়াটা আর শখ করে যাওয়াটা আমার মনে হয় আমাদের কিছুটা চিন্তা ভাবনা করতে হয় ওটা বিষয় নিয়ে। যেমন আমরা ইউকে তে রয়েছি, ফ্রান্সে যারা রয়েছে, তারা ওই চিন্তা ভাবনাটা যে আচ্ছা ওটা তো হয়ে গিয়েছে আর কোনো হবে না, তা আবার হচ্ছে। কাজে ওই চিন্তা ভাবনাটা আমার মনে হয় সবার মনে রাখা উচিত, সেটাই আমি বলতে চাচ্ছি। যারা এই দেশে রয়েছে, যারা বাংলাদেশে রয়েছে, যেমন ইন্ডিয়াতে দেখুন কতজন লোক মারা যাবে সেটার সংখ্যা হয়তো মাস দুয়েক পরে আরও জানবো, কিন্তু কি হচ্ছে দুনিয়াতে, আমরা কিছু যেটা হচ্ছে বা না হচ্ছে সেটা আমরা কেয়ার করছি না মনে হচ্ছে, বা আমাদের ছেলেমেয়েরা যারা রয়েছে তারা কেয়ার করছে না। অনেকে ভাবছে যে আমার হোক তারপরে আমার কোনো অসুবিধা নেই, তাই না? এই সব চিন্তা ভাবনা কিন্তু আমাদের আমাদের রয়েছে। আপনাদের কোনো দোষারোপ দিচ্ছি না, আমি জাস্ট বলছি এটা সবাইকে জানাবার জন্য, সবাইকে বলার জন্য যেটা আমাদের কি করা উচিত সেটাই। যে হ্যাঁ, আমি আমার ছেলের জন্য, আশা ইসলাম আশা আপনাকেই বলছে, আমার ছেলের জন্য আমার বাইরে যেতেই হচ্ছে। এখন যদি জানেন যে ওখানে বাইরে গেলে একটা অ্যাক্সিডেন্ট হবে, সে তখন কি যাবেন? সে প্রশ্নটা আপনার চিন্তা ভাবনা করতে হবে যে আমার বাচ্চার জন্য আমি ওনার শখ করেছে, কিন্তু শখ করে যদি অ্যাক্সিডেন্টের ভিতর যেতে হয় সেটা তো করবেন না কখনো, আমার মনে হয় না। ফাতেমা তামান্না, আপনাদেরকে দুজনকে বেশ লেকচার দিলাম, আমি একজন প্রফেসর হয়ে গেলাম আজকে, যে লেকচার দিচ্ছি যে, কিন্তু আপনার আপনার কথাটাই আমি তুলে ধরলাম যে গতবার যখন আপনার সাথে আলাপ করেছি মাসখানেক আগে, তখন বলেছেন যারা বাইরে যাচ্ছে তারা পাগল, কিন্তু আপনি নিজেই পাগল হয়ে গেছেন। এবং আজকের অনুষ্ঠানের প্রথমেই একটি গান শুনিয়েছিলাম সেই পাগলের কথা নিয়েই, যে আমরা সবাই পাগল, একদিক দিয়ে একটা ভালোবাসার পাগল, বই পড়ার পাগল, প্রফেসর পাগল, সব রকমের পাগল নিয়ে একটা গান আমরা শুনিয়েছিলাম, জানি না আপনারা শুনেছেন কিনা প্রথম থেকে। আশা ইসলাম আশা, রাগ হয়েছেন তাই না এর আগে?
3: বুঝাই নিছি যে এরকম সমস্যা হলে কি করতে হয়, আর আসলে কি সবাই আসলে যাচ্ছে তো, আর ছেলেটা বলতেছে আম্মু এই যাচ্ছে ওই যাচ্ছে, এই কারণে আসলে
11: আমি যেটা বলছি যে হ্যাঁ ঠিকই ঠিকই করে যাচ্ছেন, কিন্তু সতর্ক থাকাটা উচিত, এবং এই যে ফাতেমা যেটা বলেছে কিছুক্ষণ আগে যে আমরা খোলা খোলা জায়গায় গিয়ে ঘোরাফেরা করি, ইটস গুড, মানে এক্সারসাইজ তো এমনি করা ভালো, এবং খোলা জায়গায় তো তেমন একটা রোগের কোন চিন্তা ভাবনা থাকার কথা না, কাজে ওই সব খোলা যায়, কিন্তু ওই ঘন লোকজন যেখানে বেশ ঘন ঘন চলাফেরা করছে আমার মনে হয় সেখানেই অসুবিধা আর কি। কিন্তু খোলা জায়গায় অথবা একটা ফুটবল মাঠে গিয়ে, একেবারে ফুটবল মাঠের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে থাকবেন, তাহলে কোনো অসুবিধা হবে না কোথাও।
3: ফুটবল মাঠেও এখন জায়গা নেই, সবাই খেলাধুলা করছে বাংলাদেশে।
11: ফ্যান্টাস্টিক, না ঠিক হয়ে যাক, আমরা সবাই সেটাই আশা করছি, কিন্তু আমরা আমি এই চিন্তাটা করছি যে আমাদের এখানে আমরা ইউকে তে মনে হচ্ছে যে সব হয়ে গিয়েছে, যদিও অনেক সংখ্যা লোকজন মারা গিয়েছে, তাদের আত্মীয় স্বজন যারা রয়েছে তারা তো খুবই সাফার করছে এখন, তাই না? যারা মারা গিয়েছে তারা আল্লাহর কাছে চলেই গিয়েছে, কিন্তু আত্মীয় স্বজন যারা রয়েছে তারাই সাফার করছে, এবং এই জিনিসটা এখন থেকে যেন অন্য কারণ না হয় সেটাই আমার চিন্তা ভাবনা। এবং এই চিন্তা ভাবনাটা আসছে এই কারণে যে ইউকে তে আবার সংখ্যা প্রায় ডাবলের উপরে চলে যাচ্ছে, এবং তাছাড়া ওই ফ্রান্সে যারা রয়েছে তাদেরও, কাজে ওই জন্য এই বিষয় নিয়ে আমি আলোচনা করছি, এবং যেটা বলছি প্রফেসর হাশমি আপনাদের সবাইকে অ্যাডভাইস দিচ্ছি আর কি। যাই হোক ফাতেমা, আমাকে একটা কবিতা শোনান আপনার, আপনার আপনাদের সবাইকে বেশ বলে কি বলে অ্যাডভাইস দিয়েছি, এখন একটা আপনাদের আপনার কাছ থেকে আমি অ্যাডভাইস নিচ্ছি, একটা সুন্দর একটা কবিতা আমাদেরকে আবৃত্তি করে শোনান।
13: সুন্দর হবে কিনা জানি না, তবে লেখা আর কি পড়ছি। কে তুমি, কেন তুমি, কোথায় গন্তব্য জানে না, জানতেও না, অথচ দেখো দিব্যি জ্ঞানী জ্ঞানী ভাব নিয়ে দাবিয়ে বেড়াচ্ছ প্রতাপে, যেন সবই হাতের মুঠোয় তোমার, ছোট্ট একটা অনুজীবী মুহূর্তে সব দর্প চূর্ণ করে দিতে পারে, কে না জানে, সবাই দেখছে, শুধু বিশ্বাস করতে পারছে না নিজে আক্রান্ত না হওয়া পর্যন্ত। 37.3 trillion কোষ দিন রাত দেহ নামক লাইব্রেরিতে কাজ করে যাচ্ছে, এক বিন্দু জ্ঞান মাত্র, এর বিন্দু জ্ঞান মাত্র তোমার নেই, অথচ এদের পরিশ্রমের ফল, এদের পরিশ্রমের ফল তুমি হাসছো, খেলছো, উপভোগ করছো। কেউ একজন আছে এদের নিয়ন্ত্রণকারী, তিনি সৃষ্টি করেছেন, দিয়েছেন চক্ষু, কর্ণ, অন্তর। তিনি যদি রিজিক বন্ধ করে দেন, কে আছে আর রিজিক দাতা? লাশের পাশে দাঁড়িয়ে তুমি গাইছো বিজয়ের গান, বিশ্বজয়ের উন্মাদনায় হাসছো বিজয়ের হাসি, অথচ জানো না পর মুহূর্ত তুমি থাকবে কিনা, জানো না তোমার অস্তিত্বের খবর, নিজের রক্ষা কবচ জানা নেই। তারপরেও কি নিশ্চিন্তে হত্যার রোড ম্যাপ এঁকে চলো তখনও? এর জন্যই কি তোমার আগমন, এত এত আয়োজন? তা কখনই নয়, তা জানবে খুব নিকট সময়ে। আসলে আজকেই লেখা কবিতাটা পড়া হয়নি।
11: না না, সুন্দর ভাবে আপনি শুনিয়ে দিয়েছেন। এবং আজকেই লেখা তার মানে কি, কির উপরে এটা, কি চিন্তা ভাবনা করার পরে এটা আপনার লেখাটা?
13: আসলে এটা মানে আমরা নিজেদের, আমাদের যে মানে কত কিছু আমাদের ভেতরে আছে সেটাই আমরা কিচ্ছু জানি না, অথচ আমরা শুধু শুধু বাহাদুরি করি। হ্যাঁ, সেই সৃষ্টিকর্তা যিনি সব কিছু চালাচ্ছেন, হ্যাঁ, তিনি আসলে তো এর যেসব চালাচ্ছেন সেগুলি আমরা আসলে কিচ্ছু জানি না। সামান্য কিছু উদ্ভব করেই আমরা মনে করি যেন আমরা সব কিছু উদ্ভব করে ফেলেছি, আলটিমেটলি আমরা তো আসলে কিছুই জানি না। এইগুলো নিয়েই ধরেন বহুকাল ধরে অনেকে গবেষণা করবে, করছে, এটা নিয়ে অনেক কিছু হচ্ছে। হ্যাঁ, আলটিমেটলি আমাদের কিন্তু জ্ঞানের সীমাবদ্ধতা আছে। হ্যাঁ, সৃষ্টিকর্তাই আমাদের, আল্লাহ যা করেছেন সে তিনি হচ্ছেন মহাজ্ঞানী। আসলে মানে তুমি কে তুমি নিজেই জানছো না, এটাই পেয়ে আসলে কে তুমি, কেন তুমি, কোথায় গন্তব্য জানো না, জানতেও না, অথচ দেখো দিব্যি জ্ঞানী জ্ঞানী ভাব নিয়ে দাপিয়ে বেড়াচ্ছ প্রতাপে, যেন সবই হাতের মুঠোয় তোমার। ছোট্ট একটা অনুজীবই মুহূর্তে সব দর্প চূর্ণ করে দিতে পারে, কে না জানে, সবাই দেখছে, শুধু বিশ্বাস করতে পারছে না নিজে আক্রান্ত না হওয়া পর্যন্ত। মানে যে আমাদের এই সামান্য একটা অনুজীবই আমাদেরকে মেরে ফেলছে এই করোনা, হ্যাঁ, অথচ আমরা বিশ্বাসই করছি না যে এটা আমাদেরকে মেরে ফেলতে পারে। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমি নিজে আক্রান্ত না হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা
11: বুঝতে পারছি না। এবং এটা একটা পাওয়ারফুল পাওয়ারফুল পোয়েম, যেটা হচ্ছে যে হ্যাঁ, সৃষ্টিকর্তা বা আল্লাহ বলেছেন বা ভগবান যেই হোক না কেন, তাদের যে ক্ষমতা যেটা রয়েছে বা তারা যেটা চাচ্ছে সেটাই হচ্ছে, এবং সেটা ছোট হোক আর বড় হোক। একটা আমার মনে হয় হাদিসে বা কোরআনেই রয়েছে, যেটা হচ্ছে বাবুই পাখি না কোন পাখি গিয়ে অনেক মানে শত্রুদের ধ্বংস করেছে, একটা এক একটা ছোট ছোট ওই ছোট ছোট পাথর দিয়ে ধ্বংস করেছে। কাজে এটা একটা একটা জিনিস রয়েছে যে ভেতরে ছোট হোক বড় হোক আর তোমাকে ধ্বংস করতে পারে। সুন্দর, আমার কাছে বেশ ভালো লেগেছে। আশা ইসলাম, আশা আপনার কিরকম লাগলো কবিতাটি?
3: খুবই ভালো লেগেছে, কারণ কবিতাতে বোঝার অনেক কিছু আছে।
11: আমি অবশ্য তেমন বুঝিনি, তবে বুঝবো, আমি আবার শুনে তারপরে বুঝবো আর কি, তবে কিছুটা বুঝেছি। কিন্তু ওই স্ট্রং যেটা বলেছে, কিন্তু আমার মনে হয় আজকে আমি পাগল, কাজে আমিও তেমন একটা বোঝার ক্ষমতা আমার নেই আজকে, তবে বেশ ভালোই, কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে আমার আমার। এবং আগামী সপ্তাহে আপনার যখন আজকেই লিখেছেন, আজকেই আমাদের পড়ে শোনালেন, আগামী সপ্তাহে আপনার কাছ থেকে আর একটা আশা রাখছি। এবং আশা ছিলাম, আশা আপনার কাছ থেকেও আমি চাচ্ছি আর একটা কবিতা নেক্সট উইক।
3: বলবেন
11: যে না, তোমার নাস্তা হবে, তোমাকে আমি রেস্টুরেন্টে নিয়ে যাবো, তাহলে খুব খুশি হয়ে যাবে। সে জিনিসটাই। কিন্তু কিন্তু আশা ইসলাম আশা আপনার কাছ থেকে একটা কবিতা চাই নেক্সট উইকে, বলবেন যে আমি কবিতা লেখি না, কিন্তু এইটাই আপনার প্রথম পারা শুরু হবে, আপনার দু লাইন হলেও আমি আপনার কাছ থেকে একটা কবিতা শুনবো নেক্সট উইকে। আপনার কাছ থেকে সেরকম আবৃত্তি, যেমন উনি সুন্দর ভাবে আবৃত্তি করে শুনিয়েছে ওরকম আপনার কাছ থেকে শুনতে শুনতে শুনতে চাইবো। এবং আপনারা রেগুলার আসবেন, এটা আমার কাছে বেশ ভালো লাগে। এবং এই যে আবৃত্তি শোনালেন বা কথা বললেন বা মজা করলেন বা আমি আপনাদেরকে অ্যাডভাইস দিলাম, এটা বেশ ভালোই লাগলো। জানি না আপনাদের হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি জাস্ট এটা যেটা কথার কথা যেটা বলা যায় এটা আমরা চিন্তা ভাবনা করছি যে বাংলাদেশের যে কিছুটা কিছু করতে হবে, আমাদের এখানেও কিছু না কিছু করতে হবে, নাহলে তো এই রোগটা আরও ছড়াবে, সেটাই আমি চিন্তা ভাবনা করছি আর কি। যাই হোক, আপনাদের দুজনের কাছ থেকে বিদায় নিচ্ছি, এবং বিদায় নেওয়ার আগে আমি একটা গান শুনবো, যেটা হচ্ছে আশা ইসলাম আশা, আপনি এই গানটি শোনার জন্য অনুরোধ করেছিলেন তাই না? জি, আপনার প্রিয় গানটি আমি ভুলে নিই, আপনার গানটি রয়েছে এবং এখনই আপনি কি বুঝলাম না লাস্ট কথাটা, আপনি বলুন।
3: আমি তো আছি, আপনি গানটা শোনান।
11: আমি শুনি, তারপর আমি ওইটা মুখস্ত করে আপনাকে নেক্সট উইকে শোনাবো, এবং আপনি একটা কবিতা লিখবেন এই ফাতে পাতা মান্নার মতো, এবং তার কাছ থেকে একটা কবিতা চাই আপনার কাছ থেকে, কিন্তু আগামী সপ্তাহে একটা কবিতা শুনবো। আর অজুহাত দেবেন না যে আমি বাইরে গিয়েছি বা ফুটবল মাঠের মাঝখানে গিয়ে দাঁড়িয়েছি, কোনো অসুবিধা নেই, সেটা বলবেন না। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি, আমার হাতে তেমন একটি সময় নেই, এই গানের সাথে বিদায় নিতে হচ্ছে, খোদা হাফেজ।
3: হ্যালো, ধন্যবাদ।